No, Prime Minister Modi no pejosa kono vuguru chulu le no India e New Zealand no soga heno. Akua jo vohi sofo India no develop no sole kolo hi nile rape mani pia. Prime Minister Lokson noa India hi okre kai no soga likoe e New Zealand le kubu katameno. Yo jito kolo vano pegu shubia. New Zealand Prime Minister Lokson no foi soteso mushuga pivano Prime Minister Modi no kraulo chuya pemni pe Ministry of External Affairs spokesperson Randhir Jaiswal no pejosa nusogus le Prime Minister Modi no aji sokovu sovu golo le hino trade technology security education innovation e people to people poino motsu hipio MOU tegali soloido pemniwa Vietnam ji Phukyok Island puheno ozu ko sakali ozu khula afsolo gudu leno katame chepongo thigu chulahi adivano prade thichu na hi pho kupu prahyo to Vietnam Prime Minister Lee Minh Hun no order puria Mumbai ge bu Consulate General of Vietnam official man apesa kosa ozu khula afsolo gudu na hi adivano prade a regulation uchu zmo kosa kofumai pile Pikohi for Hyoto, Vietnamese Prime Minister no Mosu Pyote da Pewa. Hi golimo Prime Minister Hun no Kotho for Mai no Okesho Bu Chhe le Mai ha Babu Pyoto pe Mosu Pyote. Idu me Shachro kale speedboat kalino. Ozla afflo gutu le no ofma ga hepuno lo katame chapungau hi thire e makaliu hiuli kulu pralodia. Hi no কাছেলেহি চিয়ানো তামিলনাডু কোসনো অন্ধ্র প্রদেশ কাহেন কেরালা লনয় তো ভিয়েতনাম হেক বু কতমে এমবিসি দন মসু প্রভা ইরান জি ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ফোর্সেস দন সিপ্রাস সাশানো সফো কালে কোসা কালি পিলে স্ট্রেট অফ হরমুজ উজিয়েল নো মাপ্রাগাপি থেহি ইউনাইটেড স্টেটস দন কুথুসো ইরান পিলে এয়ার স্ট্রাইক মাপ্রাগোচো হিনিয়া US military dana pejus air strike nahi president donald trump no order ga bi tho ma praloi to te maniwe US sencom tano pejus iran dano civilian ko sa ga lipile ma pra ko chovano crew member ma hi phom ho ko cho ko limo ko sa na hi umite ko muvano talo shire do pewa keshu island bandar abbas e siri ko helino buji pe go cho khu ya chowe কালিপাই দন ইরান নো স্ট্রেট অফ হরমুজ নাহি অফা দা দুমো খুলেও দিয়ে আইআরজিসি নেভি দানো পেস কোসা কালি নো পেকো সি রুট লেনো আহে গমোভানো হরমুজ নাহি খু দিয়ে দপে মনিওয়া ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল নাহি ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল জি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি দানো গোয়া হেন চিঠু কাহেন লো আমি মুগলো নাহি বুমুচুলো দিয়ে আমি মোচলে কমিটি দন স্টেট সরকার পলিটিক্যাল পার্টিস লেজিসলেটর্স কনস্টিটিউশনাল কোসমে পাবলিক সেক্টর কফমে সিএসওস এ মিডিয়া ক্রিয়াক ফলোয়া হিলি ন কমিটি চেয়ারম্যান এ এম পি পি পি চৌধুরী নপেজস আচেমো ইলেকশন বুকলো হিন নুসই এক্সপেন্ডিচার কাসা মাতা কচোপেন বাবু পিলো সেরপে ওয়ান নেশন ওয়ান ইলেকশন টিচোহি চিঠু গালিলে ন নুসোট ভেলে ভোট কঠো নাহি মোয়না মুফুকুস পোচ লোকসভা এ এসেম্বলি ইলেকশন হি আকুয়া সুযু গুচো নাসকুয়াই দো পেমুথুবিয়ে ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ নইজো আহমেদাবাদ হেক বু আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন জি প্রজেক্ট কাসা ক্র ক্রেপা দেয়া পুঙো উমু জি উতু বিক্রি ক্রুহি খ্রুগলা পিয়রিয়া জোসেফলি ন মিনিষ্টার ফোন ন গান্ধীনগর লোকসভা কনস্টিটিউন্সি দু এফরেস্টেনশন কেম্পেং নাহিয়া ফটোবিয়ে কেম্পেং খ কনস্টিটিউন্সিলে এখে মুফুরে ন সুব্রত ক্র কালিয়া লাক মাকাপ মক্রহি সুলে উত্তর প্রদেশ সরকার ন ইজো স্টেটলে সুব্রত ক্র শিয়াপং গ্রহি সুলগ্রুদন ওভহি সঠুরিয়ে চিফ মিনিষ্টার যোগী আদিত্যনাথ ন স্টেট ওয়াইট পাউদা রোপান মাহায়াগিয়া নাহি ইজো চিঠুনো গোরাকপুর হেন সঠবিয়রিয়া ইউপি স্টেট জি ডিপার্টমেন্ট মাকাচ নিউ ন ফরেস্ট ডিপার্টমেন্ট তাই আকুয়া সুব্রত ক্র চেপমুয়া লাক রেপমক্রহি সুলে হিলি ন সুব্রত ক্র